ভক্তি সঙ্গীতর কার্যক্রম বন্দনে শুনেছন্তি আকাশবাণী ভবানী পাটনা কেন্দ্রর বর্তমান কণ্ঠশিল্পী রাজশ্রী রথ গাইছন্তি রবিনারায়ণ সম্পতঙ্ক গীত রচনার।

বমবরার বালুঙ্কেশ্বর বাবা, ঝাড়ুয়াপড়ার লোকনাথ বাবা, মুদিপড়ার জাগেশ্বর বাবা, বড়বজারের শীতলেশ্বর বাবা, ঠাকুরপড়ার গুপ্তেশ্বর বাবা, বুড়ারজার পাহাড়েশ্বর বাবা, বালিবন্ধার সোমনাথ, মুন্সিপালটি ছকর গুপ্তেশ্বর মহাদেব বাবা, ফাটকর মহাকালেশ্বর বাবা, জগৎ জননী মাতা পার্বতীঙ্ সঙ্গে সুসজ্জিত রথটি নগর পরিক্রমাটি বাহারিছ। ই নগর পরিক্রমা যাত্রাকে পারম্পরিক দুলদুলি, মেলোডি, লোকনাচ, গীত সহিত ভিন ভিন রাজ্যর সাংস্কৃতিক দল সহিত 10,000 ওয়েদকা কলাকার সামিল হয়েছ। পাক টিকে বদলি থিবানু আজ লুকর গহলি বড়িছি। উপর বেলা দেব দম্পতিকর মন্দির প্রবেশ হবার তক যাত্রা চালবা। মহাআলতি উতরু দেব দম্পতি মন্দির ভিতরে প্রবেশ করবে। আকাশবাণী সম্বলপুর কেন্দ্র তরফ আজ সকালে শীতলষষ্ঠী যাত্রার প্রত্যক্ষদর্শী ধারা বিবরণী প্রচার করা যিবা। ই ধারা বিবরণী সকাল 9:30 নু 1:50 প্রচারণ করা যিবা। ইতাকে আকাশবাণী বলাঙ্গীর, ভবানীপাটনা আর রাউরকেলা কেন্দ্র একাসাঙ্গে রিলে করবে। রাজস্ব আর বিপর্যয় পরিচালনা বিভাগ আর গৃহ আর নগর উন্নয়ন বিভাগ মিশিকি আপার্টমেন্ট পঞ্জীকরণ লাগি গোটে নয় মানক প্রণালী এসওপি জারি করেছ। আপার্টমেন্ট পঞ্জীকরণ প্রক্রিয়াকে অতকা ফটিক, সরল আর সমন্বিত করবারকে নয় এসওপি অনুসারে তিনটা ভাগটি বিভক্ত করা যাইছে। ফি বিভাগ লাগি দরকারি দলিল পত্র, যাঞ্চ কাম আর পঞ্জীকরণের শর্তাবলী ফটিক করে নয় এসওপি ধারিজ করা যাইছে। এসওপি টি ভুবনেশ্বর মহানগর নিগম অঞ্চল, ভিন ভিন উন্নয়ন কর্তৃপক্ষ অঞ্চল আর রাজস্ব উপখণ্ড অঞ্চল লাগি অলগা অলগা ক্ষমতা থিবার কর্তৃপক্ষের ভূমিকা আর দায়িত্ব ভিল ফটিক করা যাইছে। রাজ্যে 2026-27 শিক্ষাবছর লাগি উচ্চশিক্ষা বিভাগ তরফ ইন্টিগ্রেটেড টিচর এজুকেশন প্রোগ্রাম ITEP পাঠ্যক্রমটি না লেখা লাগি বিজ্ঞপ্তি বাহারিছে। আজ 2 বজানু স্যামস পোর্টাল থেকে আবেদন প্রক্রিয়া মূল হিকি আইবা মাসের 5 তারিখ তক চালবা। আইবা মাসের 10 তারিখ দিন পহেলা মেধা তালিকা বাহারবা। ই পাঠ্যক্রমটি না লেখা ন্যাশনাল টেস্টিং এজেন্সি তরফ হয়েথিবার ন্যাশনাল কমন এন্ট্রান্স টেস্ট 2026 মার্ক আধারটি হবা। রাজ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে। কালবৈশাখীর প্রভাব থেকে ভিন ভিন জেলা বর্ষা হয়েযাই। এবার 24 ঘণ্টা ভিতরে চড়ক মারিকি বর্ষা হওয়া বলে পাখাপাখি সবু জেলাকে ভুবনেশ্বর আঞ্চলিক পাণিপাগ বিজ্ঞান কেন্দ্র তরফ সতর্ক সূচনা জারি করা যাই। এছনির আঞ্চলিক খবর এন শেষ হল। আরবেলর আঞ্চলিক খবর শুনিপারবে রাতে 7:02 জুহার।

0: শ্রোতা বন্ধু, বর্তমান শুনন্তু কৃষিভিত্তিক কার্যক্রম চাষের কথা। আজ এর শুনবে ধানতলি পকাইবার বৈজ্ঞানিক পদ্ধতি সম্পর্কে উপস্থাপন করবে প্রণতি মিশ্র।
1: আমি তো সবাই জানিছু যে এই বর্ষাদিনিয়া ধান চাষ আমার সবু চাষি ভাই বোন মনে করতেছু। এই সময়ার ধান অমল কে নিকরি আমার বছর যাকর কমে ধমে নির্ভর করছি। হেতির লাগি তো এই খরিফ ধানকে আমকে যত্ন

শেষে কণ্ঠশিল্পী নিবেদিতা এবং অভিজিৎ, সঙ্গীত শরৎ নায়ক, গীতরচনা পঞ্চানন নায়ক।

মেরো করছু কবি সম্রাট উপেন্দ্রভঞ্জীকৃত মহাকাব্য বৈদেশ বিলাসর সঙ্গীতাৎমক পরিবেষণ প্রযোজনা প্রসেনজিৎ মহান্তি এবং ডক্টর শান্তনু কুমার রথ সঙ্গীত পরিচালনা অখিল কুমার লেঙ্কা কণ্ঠশিল্পী মানে হলে মমতা সাহু রামহরি দাস সঙ্গীতা গোসাই এবং ভিকারী চরণ বড় বর্ণনার ডক্টর শান্তনু কুমার।

শেষ হল হিন্দি কথাচিত্র গীতের কার্যক্রম আকাশবাণী ভবানী পাটনা। শ্রোতা বন্ধু, শুণন্তু পবিত্র শীতলষষ্ঠী যাত্রার ধারা বিবরণী। রিলিখি প্রচার করছি আকাশবাণী সম্বলপুর কেন্দ্ররূপ।

0: সম্বলপুর আকাশবাণী মাধ্যমে শীতলষষ্ঠী যাত্রার প্রত্যক্ষদর্শী ধারা বিবরণী শুণুথিবা সমস্ত শ্রোতা আমি জোড়ুছু এ মাটি সহ এ মাহল সহ যেপরি শীতলষষ্ঠী জোড়ে মাতা পার্বতী এক পরিবার সহ দেবদেব মহাদেবঙ্কু মনিষ মানঙ্ক সহ পুরাণ প্রসঙ্গকু সামাজিক প্রসঙ্গ সহ বৈদিক রীতিনীতিকু লৌকিক রীতিনীতি সহ অতীতকু বর্তমান সহ সেইপরি আমি জোড়ুছু আপন মানঙ্কু এটি ঘটুথিবা ঘটনা মানঙ্ক সহ আমি জোড়ুছু আপন মানঙ্কু সম্বলপুর গোলবজার ছকরে দেখা যাউথিবা দৃশ্য মানঙ্ক সহ বৈদ্যনাথ ছকরু গোলবজার ছক এবং গোলবজার ছকরু কুঞ্জেলপড়া ছক যায় যাইথিবা রাস্তায় ঘটুথিবা ঘটনা মানঙ্কু জনাইবার বাটরে আমি আপন মানঙ্কু জোড়ুছু শ্রী শ্রী লোকনাথ বাবা মাতা পার্বতীঙ্ক সহ মন্দির লেউটাণি যাত্রার কথা শ্রী শ্রী জাগেশ্বর বাবা মুদিপড়া মাতা পার্বতীঙ্ক সহ মন্দির লেউটাণি যাত্রার কথা এবে এ মাটির মাহুলকু আবরি বসেছি ষষ্ঠী বৈদ্যনাথ ছকরে সাময়িক বিশ্রাম নেইছন্তি শ্রী শ্রী লোকনাথ বাবা মাতা পার্বতীঙ্ক সহ মুখ্য তোরণ রহিছি নটরাজ হোটেল পাখরে এবং এ মাহুলরে মাতিছি সমগ্র পশ্চিম ওড়িশা দেবাধিদেব মহাদেবঙ্ক সহ মাতা পার্বতীঙ্ক বিবাহকু স্মরণ করি শীতলষষ্ঠী যাত্রা আয়োজন করিবারে সম্বলপুর মাটি যেভাবে উৎসব মুখর হয়েছি সেইপরি সমগ্র পশ্চিম ওড়িশা উৎসব মুখর হয়েছি শীতলষষ্ঠী উৎসব নেই যেপরি সম্বলপুরকু আসিছি সেপরি বরপালিকু আসিছি বরগড়কু আসিছি বলাঙ্গীরকু আসিছি বৌদ্ধকু আসিছি সোনপুরকু আসিছি সুন্দরগড়কু আসিছি সবুঠি শিবময় বাতাবরণ সবুঠি ঈশ্বরঙ্ক সহ মনিষ মানঙ্ক মিশিবার এক আকুল আবেদন সবুঠি শিব পার্বতীঙ্ক বিবাহ মহোৎসব দর্শনরে আনন্দিত ভক্তগণ সেই ধারাকু ধারার প্রবাহকু শ্রোতা মানঙ্ক যায় বুহাই দেবাকু আমি এবে অপেক্ষা করিছু গোলবজার বুথরে গত রাত্রিরু মহার আরত্রি সহ আরম্ভ হইতিবা দেবদেবন্তিক মন্দির লেউটাণি যাত্রা নগর পরিক্রমা যাত্রা যুগল দর্শন যাত্রা এবে সাময়িক বিরতি নেইছি রথমানে ছেড়া হইছন্তি নিজ নিজ জায়গায় রথারূঢ় নবদম্পতিঙ্কু শ্রী শ্রী লোকনাথ বাবাঙ্ক সমাত পার্বতীঙ্কু যাত্রারে সহযাত্রী শঙ্কর সুবন কেশরী নন্দন হনুমানকু অপেক্ষা করুছন্তি ভক্তমানে যেউমানে লোকগহলি সহি পারন্তি নাহি ভিড় সহি পারন্তি নাহি সেমানে এ সকালর ফাঙ্কা বেলরে আসি দীপটিয়ে জলেই নড়িয়াটিয়ে বাড়েই ফুল চড়েই ভক্তি নিবেদন করুছন্তি মন্দিরর বাহারিথিবা দেবতাঙ্কু সে দেবতাঙ্কু ভক্তি নিবেদনর কথা দেবতাঙ্ক মন্দির লেউটাণির কথা বম্বরাড় বালুঙ্কেশ্বর বাবাঙ্ক মন্দির লেউটাণির কথা আপনমানঙ্কু জনাইবা পাই এবে আমি নেই যাউছু পীর বাবা ছক বুথ নম্বর এককু আপন মানে শুনি পারিবে বালুঙ্কেশ্বর বাবাঙ্ক মন্দির লেউটাণি যাত্রার ধারা বিবরণী এই বিজ্ঞাপন বিরতি পরে
1: মহানদী কোলফিল্ডস লিমিটেড
2: সামাজিক উত্তরদায়িত্ব প্রতি সদা সর্বদা সচেতন মহানদী কোলফিল্ডস লিমিটেড ভারতের প্রমুখ কয়লা খনন কোম্পানি এবং সমাজের দুর্বল শ্রেণীর লোকঙ্ক উন্নতি নিমন্তে অহরহ কার্যরত শিক্ষা স্বাস্থ্য তথা ক্রীড়ার বিকাশ সহিত পরিবেশ প্রতি মধ্যে সদা সর্বদা জাগ্রত মহানদী কোলফিল্ডস লিমিটেড
1: দেশের সামগ্রিক বিকাশে নিজের মহত্বপূর্ণ ভূমিকা নিভাইবারে প্রতিশ্রুতিবদ্ধ মহানদী কোলফিল্ডস লিমিটেড
2: পরিবেশ প্রদূষণক রোকিবা দিগরে মহানদী কোলফিল্ডস লিমিটেড সদা সর্বদা কার্যরত
1: কয়লা উৎপাদনের প্রত্যেক পর্যায়ে পারিপার্শ্বিক পরিবেশের যেপরি ক্ষতি নহেব তথা পরিবেশ প্রদূষিত নহেব মহানদী কোলফিল্ডস লিমিটেড সেথিপাইঁ সর্বদা চেষ্টিত
2: আমার পরবর্তী পিঢ়ি পাই এক সুস্থ পরিবেশ সম্পন্ন পৃথিবী ছাড়ি যা MCL র লক্ষ্য আউ এ দিগরে মহানদী কোলফিল্ডস লিমিটেড র সমস্ত কর্মচারী সতত চেষ্টিত
1: পরিবেশর প্রকৃত বন্ধু মহানদী কোলফিল্ডস লিমিটেড
3: কর্পূর গৌরম করুণাবতারম সংসার।

0: আমি 2024 শীতল ষষ্ঠী যাত্রা শোভাযাত্রার দ্বিতীয় পর্যায়ে বর্তমান সুদ্ধা আরম্ভ হয়ে না, আউ কিছু সময় পরে শোভাযাত্রা আরম্ভ হব। তা পূর্বর শিব পার্বতীঙ্কর বিবাহ প্রসঙ্গক নেই শীতল ষষ্ঠী যাত্রার পরিকল্পনা কিপরি করা যাইছি তার কেবল সম্যক সূচনা দেবি। প্রথমে দক্ষ রাজাঙ্কর জ্যেষ্ঠ কন্যা সতীঙ্কু বিবাহ করেছিলে দেবদেব মহাদেব। দক্ষ থরে গোটিয়ে বড় যজ্ঞ কলে, সেই যজ্ঞরে দেবতা ঋষি রাজা মহারাজা এ সমস্ত নিমন্ত্রণ কলে, কিন্তু বড় জ্বাই ও বড় ঝিও সতীঙ্কু যজ্ঞক আসবাপাই নিমন্ত্রণ দেলে নাহি। নিজ ভৌণী মানে বিমানরে বসি যেতেবেলে যজ্ঞ দেখিবাকু পিতাঙ্ক ঘরকু গলে সতী আও থয় ধরি রহি পারিলে নাহি। যজ্ঞকু যিবা পাই নিজ স্বামী শিবঙ্কু অনুরোধ কলে, শিব বারণ করিবা সত্ত্বে সতী মানিলে নাহি যজ্ঞ দেখিবা পাই গলে। সেঠারে দক্ষতাঙ্কু ঘোর অপমান কলে ও তঙ্ক স্বামীঙ্কু নানা কটু বাক্য কহিবাকু লাগিলে। এহা শুনি সতী সহ্য করি পারিলে নাহি, যজ্ঞ কুণ্ডরে ঝাস দেলে। শিব সতী বিরহরে ক্রোধান্বিত হয়ে দক্ষ যজ্ঞ ধ্বংস কলে ও হিমবন্ত শিখরের বসি যোগ সাধন কলে। পরজন্মরে সতী পর্বতরাজঙ্ক পত্নী মেনাগর্ভরে 10 বর্ষ রহি পুণি জন্ম হলে, তাঙ্ক নাম পার্বতী হেলা। সে ক্রমে বড় হয়ে যৌবনরে পদার্পণ কলে ও শিবঙ্ক পতি রূপে পাইবা পাই আরাধনা কলে, কিন্তু শিব ও বিবাহ হওয়ার ইচ্ছা কলে না। ফলরে পার্বতী ঘোর তপস্যা কলে। এই সময় তারকাসুর নামক গোটিয়ে দৈত্য ব্রহ্মাঙ্ক ঠারু বর পাই স্বর্গপুর ছারখার করে দেলা। তার মৃত্যু হব কেবল শিবঙ্ক ঔরসজাত পুত্র দ্বারা। তেণু দেবতা মানে শিবঙ্কর তপভঙ্গ করে শিব পার্বতীঙ্ক মিলন করাইবা চেষ্টা কলে ও তপভঙ্গ পাই কামদেবঙ্ক নিয়োগ কলে। শিব তৃতীয় নয়নর ক্রোধাগ্নিরে কামদেবঙ্ক ভস্ম করিদেলে। এহা দেখি পার্বতী হতাশ হয়ে পড়লে। এহার এক সুন্দর বর্ণনা রয়েছে কালিদাসঙ্ক কুমার সম্ভবর পঞ্চম সর্গরে। তথা সমক্ষম দহতা মনোভবম পিনাকিন ভগ্ন মনোরথা সতী নিনিন্দ্য রূপম হৃদয়েন পার্বতী প্রিয়েষু সৌভাগ্য ফলাই চারুতা। শিবঙ্কু পাইবা পাই পার্বতী কঠোর তপস্যা আরম্ভ করিদেলে। পার্বতীঙ্ক তপস্যারে শিব সন্তুষ্ট হলে ও শিবঙ্ক সম্মতিরে শিব পার্বতীঙ্কর বিবাহ স্থির হেলা। শুভলগ্নরে জ্যেষ্ঠ শুক্লপক্ষ পঞ্চমী গুরুবার পার্বতীঙ্কর বিবাহ হেলা ভগবান শিবঙ্ক সঙ্গরে হিমবন্তঙ্ক গৃহরে। এই বিষয়বস্তুকে নিয়ে জ্যেষ্ঠ মাসের শীতলষষ্ঠী যাত্রা হয়ে সম্বলপুর শীতলষষ্ঠী যাত্রা সারা ওড়িশার প্রসিদ্ধ অটে। এই যাত্রা শহ শহ বর্ষর সম্বলপুরের পালিত হয়ে আসুছি। সম্বলপুরের খরা মাসের গ্রীষ্মর প্রচণ্ডতা অসহ্য অটে। সেই গ্রীষ্মর প্রচণ্ডতা উত্তরাইবা উদ্দেশ্যে রুদ্ররূপী শিবঙ্কু প্রসন্ন করা বোধহয় শীতলষষ্ঠী যাত্রার উৎপত্তি হয়েছে। এই পৌরাণিক বিষয়বস্তুকে নিয়ে সম্বলপুরের শীতলষষ্ঠী যাত্রার আরম্ভ হয়েছিল দীর্ঘ 400 বর্ষ পূর্বর এবং বর্তমান সুদ্ধা এই 400 বর্ষ ভিতরে অনেক পরিবর্তন হয়ে যাইছে শীতলষষ্ঠী যাত্রার। এবং বর্তমান সুদ্ধা শোভাযাত্রা আরম্ভ হয়ে না, আউ অল্পক্ষণ পরে শোভাযাত্রা আরম্ভ হব। কিছু সময় বিরাম দিয়েছে কলাকার মানুষ এবং বর্তমান যাত্রা বর্তমান সুদ্ধা আরম্ভ হয়ে না এবং জনগহলি মধ্যে হয়ে না। সেই যুগল মূর্তি দর্শন করা শিব পার্বতীঙ্কর সে অপূর্ব দৃশ্যক দর্শন করা এবং পুণ্য লাভ করা শ্রদ্ধালু ভক্ত মানুষ ধীরে ধীরে জনসমাগম এ রাজরাস্তায় বর্তমান পরবর্তী ধারা বিবরণী প্রদান করা মোর সাথী উদ্ঘোষক মনোজ কুমার পণ্ডঙ্কু মাইক প্রদান করুছি।
1: ধন্যবাদ ডক্টর শ্যাম সুন্দর ধর স্যার। ওম নমঃ শিবায় চ নমঃ শিবায় নমঃ শিবাভ্যাম নবযৌবনাভ্যাম পরস্পরালিঙ্গিত বিগ্রহাভ্যাম নগেন্দ্র কন্যা বৃষকেতনাভ্যাম নমো নমঃ শঙ্কর পার্বতীভ্যাম নমঃ শিবাভ্যাম নবযৌবনাভ্যাম পরস্পর

0: পার্বতীভ্যাম। পবিত্র শিব বিবাহর মধুর মুহূর্তরে সমস্তকু অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজি শিব বিবাহর পরবর্তী যে শোভাযাত্রার দিন, এই পবিত্র পার্বণ রই মুহূর্তরে আপন মানুষ সমস্ত স্বাগত অজস্র অভিনন্দন এবং শুভেচ্ছা জনাইবা সহিত শিব বিবাহ বিবাহ সম্পর্কের সংক্ষিপ্ত বিবরণী আপনার সম্মুখে রাখুছি। ভগবান শঙ্কর ও মা পার্বতী, উমা মহেশ্বর, হর গৌরী, হর পার্বতী, এ উভয়ঙ্কর মিলন হচ্ছে পবিত্র শিব বিবাহ। উমা মহেশ্বরাভ্যাম নমঃ, উমা মহেশ্বরাভ্যাম নমঃ। যে যতি, যে সঞ্জত, যে তপস্বী, যে মহাযোগী, সে বিবাহ বলে কর্মক পালন করছেন, এ শিব বিবাহর বাস্তব তত্ত্ব কণ, সেই তত্ত্ব ভিতরকু আমি টিকিয়ে পশিবা। উমা মহেশ্বরাভ্যাম নমঃ, সে বিবাহ বলে কর্মক পালন করছেন, এ শিব বিবাহর বাস্তব তত্ত্ব হচ্ছে শক্তানম শক্তি মিলনম সংঘ শীত শিব শিবোদ্বাহ, সঙ্গ শিব শিবোদ্বাহ, তপস্যা বরিবসয়ু, বিরাগ ভক্তির বৈরাগ্য ভক্তির মিলন হচ্ছে শিব পার্বতীঙ্কর মিলন। শিব হলে বৈরাগ্যর, শক্তি ও অনাশক্তির মিলন। সেই শিব যে বৈরাগ্য এবং শক্তি হচ্ছেন ভক্তি, এবং এই উভয়ের মিলন হচ্ছে শিব পার্বতীঙ্কর মিলন। আজি সে বিবাহ উৎসব অনুষ্ঠিত হয়ে সারিছি। শিব হলে বৈরাগ্যর, শক্তি ও অনাশক্তির মিলন, মা পার্বতী শক্তি, শিব হলে অনাশক্তির প্রতীক। তপস্যা ও বরিবসায়র মিলন, তপস্যা বরিবসায় কহিলে সেবা, এ উভয়ের মিলন হচ্ছে শিব পার্বতীঙ্কর মিলন। কুমার সম্ভব রে কুহাযাইছি, মা পার্বতী দেবদেব মহাদেবঙ্কর তপস্যাকু আপণাইছেন, তপস্যার আধার মূর্তি হচ্ছেন ভগবান শঙ্কর। তপোর্ফি দুষ্প্রাপ্যমপি গিরিশ সাযুজ্য পদবে, গিরিশ সাযুজ্য পদবে, তপস্যা ও সেবারে শঙ্কর মিলন্তি। শঙ্কর কেবল মিলন্তি তপস্যা এবং সাধনা এবং সেবারে। সে শিব পার্বতীঙ্কর আজি সেই সেবা এবং সে তপস্যা ফলরে সতীঙ্কর যে প্রাপ্য হয়েছেন, তার বিবাহ উৎসব এটি অনুষ্ঠিত হচ্ছে, অনুষ্ঠিত হয়ে সারিছি। এবং এ পর্যন্ত আমার এটি লোক যাত্রা আরম্ভ হয়ে নাই, পরবর্তী আমি যেতবে যাত্রা আরম্ভ হয়ে যাব, কিছু মেঢ় আমটু আগু পড়িয়েছেন, এবং যেতবে আরম্ভ হয়ে যাব লোক মানুষ ভিড় ধীরে ধীরে বড়ুচি। মু পরবর্তী সূচনা পুড়ি আপনার দেব। মো সাথী উদ্ঘোষক ডক্টর সুজিত পুষেট কু বর্তমান মাইক্রোফোন দৌছি।
1: শিবোহম শিবোহম, মুহি শিব মুহি শিব, এই উদ্ঘোষণা আমার সমস্ত প্রেরিত করে আসিছি, এবং এই উদ্ঘোষণা কু হই নেই করি শীতল ষষ্ঠীর পরিকল্পনা, এবং এই রুদ্রর তাপরে যে শীতলতা পাইবা পাই মানিষ সমাজ আজি আকুল, সে তাকু নেই করি তার লৌকিক পরম্পরা হচ্ছে শীতল ষষ্ঠী, এবং সেই শীতল ষষ্ঠী সম্বলপুর সহর এবং মুখরিত সমগ্র মানিষ সমাজ এবে আতুর হয়ে অনেছি প্রভু শিব এবং মাতা পার্বতীঙ্কর আশীর্বাদ লাভ করিবা পাই। জ্যেষ্ঠ মাসর শুক্লপক্ষ এবং তার আজি ষষ্ঠী দিন, গতকালি পঞ্চমী, এবং এইথরে সেই মহার্গ বেলা, এবং শিব এবং পার্বতীঙ্কর যে লৌকিক পরম্পরার বিবাহ হয়েছি, এবং সেই বিবাহ পরে যুগল মূর্তিঙ্কু দর্শন করিবা পাই, যুগল মূর্তিঙ্কর আশীর্বাদ প্রাপ্ত হওয়া পাই সমগ্র মানিষ সমাজ এবে উৎকণ্ঠিত হয়ে অপেক্ষা করিছি যুগল মূর্তিঙ্কু পাইবা পাই। আজি সম্বলপুর শহর আনন্দর বাতাবরণ এবং সমস্ত মধ্যে গোটে উৎকণ্ঠা যে যুগল মূর্তি আসবে এবং সমস্ত আশীর্বাদ প্রদান করিবে এবং বাতাবরণের শীতলতা আসিব। ইয়ার যে তত্ত্বটি অছি, তত্ত্বটি হেলা যে প্রকৃতি এবং পুরুষ মধ্যে যে মিলনটি হব সেইটা হ্যাঁ সৃষ্টির আধার, এবং সৃষ্টির আধাররে শিব রহবে এবং মাতা পার্বতী রহবে, যে হলে শক্তির প্রতীক। এবং আমার ভারতীয় তত্ত্বরে কুহাযাইছি যে আমি সমস্তে জনে জনে হলু ব্রহ্ম এবং ব্রহ্মর অংশ।

0: শ্রোতা বন্ধু আপনার শুনুলে যে সম্বলপুর শীতলষষ্ঠী যাত্রার যে বিশেষত্ব, সম্বলপুর শীতলষষ্ঠী যাত্রার যে মহানতা তার পরম্পরা সম্পর্কে, যে শিব হচ্ছেন নটরাজ, নট মানক ভিতরে যে শ্রেষ্ঠ যে রাজা, তাঁকর বিবাহ উৎসব অনুষ্ঠিত হয়ে সারিছি এবং যুগলমূর্তি দর্শন পাই ভক্তমানে অপেক্ষা করছেন। শোভাযাত্রা পুনি আরম্ভ হয়েছি, ভক্তমানে অপেক্ষা করছেন কেমিতি নিজ সম্মুখে ভগবান শঙ্কর এবং জগজ্জননী মাতা পার্বতীঙ্কর যুগলমূর্তি দর্শন করবে। আমি গোলবজার ছকরু আমি দেখুছু যে ধীরে ধীরে ধীরে ধীরে দর্শক মানকর শ্রদ্ধাড় ভক্ত মানকর গহলি বড়ি বড়ি যাচ্ছি। সূর্যঙ্কর প্রখর তেজ টিকি কমি যাইছি, সূর্য দেবতা মধ্য টিকি প্রসন্ন হয়েছেন আমার শ্রদ্ধাড় ভক্ত মানক উপরে, যে ভক্ত মানে কেতে আগ্রহর সহিত কেতে উৎকণ্ঠার সহিত অপেক্ষা করছেন যুগল দর্শন করা। এপটে রথ নাচ চালছি, সেপটে রথ নাচ চালছি, মঝিরে যে গোটায় মেঢ় অছি ডক্টর গৌরীদাস প্রধান আপন মানুষ কৌলে যে মোবাইল মাধ্যমে কমিটি বিশ্ববাসী দেখাই দিয়া যাচ্ছে সম্বলপুর ভব্য এবং দিব্য শীতলষষ্ঠী যাত্রার দৃশ্যাবলী কু। তেমন আমি অনুভব করছেন যে আমি সমস্তে কিভাবে ভাবে সম্বলপুর শীতলষষ্ঠী যাত্রার ইয়ে যাত্রায় আমি কমিটি সামিল হয়ে যাচ্ছেন সমস্তে মহাপ্রভুঙ্কর, দেবদেব মহাদেবঙ্কর, মাতা পার্বতীঙ্কর ইয়ে যাত্রায় আমি সমস্তে জনে জনে সহযাত্রী সহযাত্রী ভক্ত। আমার সমস্ত ভিতরে উৎকণ্ঠা রয়েছে, আমার সমস্ত ভিতরে উৎসাহ রয়েছে, আমার সমস্ত ভিতরে আশা রয়েছে, অভিপ্সা রয়েছে। মর্ত্য মণ্ডলের দেব দম্পতিঙ্কর এই যে বিবাহ উৎসব সম্পূর্ণ লোকাচারে সম্পূর্ণ লৌকিক রীতিরে বৈদিক নীতিরে এ বাহাগর সম্পন্ন হচ্ছে। আপন মানে পূর্বর শুনুলে ডক্টর দ্বারিকানাথ নায়ক কুলে যে থাল উঠা পর্ব যে অনুষ্ঠিত হুয়ে পবিত্র অক্ষয় তৃতীয়া তিথি ঠারু, সেই দিন ঠার সম্বলপুর শীতলষষ্ঠী যাত্রার অয়ম আরম্ভ হুয়ে এবং মুখ্য যাত্রা যেতবে আরম্ভ হুয়ে পতরপিণী আরম্ভ হুয়ে, যেতবে দেবদেব মহাদেবঙ্কর বরপিতা যে হয়ে সপ্ত ঋষি সহিত সে বাহারি যাতে কন্যা অন্বেষণের এবং কন্যা যেতবে ঠাব হুয়ে সেইটি নির্বন্ধ সম্পন্ন হুয়ে, শাড়পত্র যে বিড়া আদান প্রদান হুয়ে এবং বাহাগর স্থির হয়ে যায় সম্পূর্ণ লোকাচারে। তেমন গোটে সামাজিক স্বীকৃতি বহপি আবশ্যক সামাজিক স্বীকৃতি, আমি দেখু যে দেবতা এবং দেবীঙ্কর বাহাগর সম্পূর্ণ লোকাচারে লৌকিক রীতিনীতি অনুসারে সমাজ ভিতরে কমিটি সম্পন্ন হচ্ছে। এইটি দেবদেব মহাদেব মাতা পার্বতী এমানে মানবী, এমানে মানবী রূপরে হি বর্তরে তাঁর লীলা যেমিতি রচনা করছেন। এইথর শীতলষষ্ঠী যাত্রাকে অত্যন্ত ভব্য অত্যন্ত দিব্য এবং আকর্ষণীয় করা বিভিন্ন যাত্রা কমিটির সদস্য মানে যৎপর আসতে চেষ্টা করছেন এবং সম্বলপুরের দেখা মিলুছে 10,000 কলাকারঙ্কর মহাকুম্ভ। এইটি আমি দেখুছ লোক সংস্কৃতি লোক পরম্পরার কমিটি তার রয়েছে গুরুত্ব আমি অনুভব করে পুছেন, লোক সংস্কৃতি লোক পরম্পরা লোকাচার। তেমন এইটি আমার রয়েছে সংস্কার, এইটি রয়েছে আমার সংস্কৃতি। পরবর্তী ধারা বিবরণী প্রদান করা সাথী উদ্ঘোষক ডক্টর দৌরিদাস প্রধান মহোদয় মাইক্রোফোন হস্তান্তর করছি।
1: ধন্যবাদ ডক্টর শ্যাম ভৈ মহাশয়। আমি শুণুলে কেউভাবে ভাবে লোকনাথ বাবা মন্দির লেউটাণী যাত্রা এবে সাংস্কৃতিক যাত্রার আমার সামনে উৎসাহর সহ গতি করুছি। আমার ঠিক সামনে বৈদ্যনাথ ছক আড়ু আসুবা রাস্তায় এক রথনৃত্য দল, আমার সামনে কোনো রথনৃত্য দল এবং কুঞ্জেলপড়া ছক আড়ক আমি দেখুছু তেলেঙ্গানার আসি এক উৎকৃষ্ট পথনৃত্য দল সেমানঙ্কর নৃত্য প্রদর্শন করছেন। সমস্ত মুন্ডরে গোলাপি রঙ্গর পগড়ি, দেহরে বাঘ ছাড় সদৃশ ইউনিফর্ম, সেই যে নৃত্য পরিপাটি নেই বাদ্য বৃন্দ পরিবেশন করে লোক মানুষ তেলেঙ্গানার কলা প্রদর্শন করা সে আসি এই মাটির উপনীত হয়েছেন, এই যাত্রা প্রমাণিত করে দেছি। যে মাটির যে রাস্তায় দুলদুলি বাজা বাজে, যে রাস্তায় সম্প্রদা বাজা বাজে, সেই রাস্তায় তেলেঙ্গানার কলাকারটি তার নৃত্য প্রদর্শন করে। সেই রাস্তায় কটি দোলাই বক্ষ হলাই মুন্ডর বালকু ঝুলাই তাল দেই মুদ্রা সহ নৃত্য করুথবা নৃত্যাঙ্গনাটিয়ে।

0: সেই আমার সামনে গোটে রথ উপরে গোটে কুনি পুয়াকে কান্ধরে বসাইকি আউ জনে যুবক সে রথ উপরে নৃত্য করিবারে লাগিছন্তি। প্রকৃত মেড় মানে যে মেড় গুড়াক যা সে টম এন্ড জেরি এবং আউ কোণ সব মেড় সব আগক পলাই গেলে আজ যে শীতল তো এতে এ গ্রীষ্ম কু কার ভ্রুক্ষেপ না, এই যে তপ্ত পরিবেশ কু কার ভ্রুক্ষেপ না, সমস্তে অনেক রয়েছে কেমিতি দর্শন করিবে শিব পার্বতী মা পার্বতী এবং ভগবান শঙ্কর কেমিতি দর্শন করিবে, সেমক জীবন সকল পীড়া দূর হয়ে যাব, সে আত্মা কু শীতলতা দেবে। প্রখ্যাত কবি রাধামোহন কর্ণাঙ্কর গোটে কবিতা গাউছি, গোটে কবিতার অছি তূর্ণ গতির হিল্লোলে আজি পূর্ণ বলে ধাই আসি অছি মৌসুমী মুই ধরণী পরে, ধরণী মর্তরে ডরণী মতরে মর্তে জীব রুদ্র সিনা এ মূর্তি মোহর মোহিত শিব, রুদ্র সিনা মোর মূর্তি কিন্তু মু শিব মু মঙ্গলদায়ী, মু কেবল মঙ্গল প্রদান করে ধরিত্রী কু, আজি সেই মঙ্গল প্রদান করতবা সে শীতলতা প্রদান করতবা সে ভগবান শঙ্কর এবং মাতা পার্বতী যে যুগল মূর্তি আজি আজি আমার সম্মুখে আসবে এবং এই লোক মানুষ শত্রুষ্ণ শত্রুত্ব প্রাণ কু তৃপ্ত করিবে, লোক মানে তাঁর জীবন কু চরিতার্থ করিবে, তাঁর যে আমার সে মানে যে কুহাযাই শঙ্করাচার্য যে কে যে পুনরপি জনমম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম, এই যে জীবন চক্রর যাবতীয় লীলা খেলা পরে এই দর্শন পরে শিব পার্বতীঙ্কর যুগল মিলনর দর্শন পরে যেমিতি সেমানে উদ্ধার পাইবে এবং এই চক্ররু, সেইথিপাইঁ আজি শত্রুষ্ণ নয়নরে অনেক রয়েছেন। মো পরবর্তী ধারাবিবরণী প্রদান করিবা পাইঁ মো সাথী উদ্ঘোষক ডক্টর সুজিত পুষ্পেন্দু অর্পণ করুছি।
1: আকাশবাণী সম্বলপুর তরফরু যে আয়োজিত হয়েছি শীতলষষ্ঠী যাত্রার প্রত্যক্ষ বিরসী ধারাবিবরণী আপন মানে এবে শুনি পারুথিবে আম মঞ্চ তলে থিবা কিছু নৃত্যরত যুবক এবং কিছু শিশুঙ্কর যে বাদ্য নৃত্য তাল এবং তার যে নৃত্য তাড়ে তাড়ে যে সঙ্গীতর যে মূর্ছনা এবং সমগ্র মনিষ সমাজ আজ শিব এবং পার্বতীঙ্কর যুগল মূর্তি দর্শন করিবারে সে আনন্দরে বিভোর হয়েছে, মন ভিতরে তার উৎসাহ মন ভিতরে তার অনেক অসুমারি উল্লাস আর সবুঠ গুরুত্বপূর্ণ কথা হল যে সে খুশি উল্লাস আধ্যাত্মিকতা এবং ধর্মকে নেই লোক সংস্কৃতির সমাহার যে অনন্য সমন্বয় তাকে মধ্যে সে দেখা আসিছে আমার সামনে। এবে আমি দেখিপারুছু যে সুদূর কলাহান্ডি আসি যে ঘুমরা নৃত্যর কিছু কলাকার এবে সে প্রস্তুতি হচ্ছে তাঁর নৃত্য পরিবেশন করা, ঘুমরা হচ্ছে বীরবাদ্য এবং বীরবাদ্য মধ্য শিবঙ্কর যেত বরাতর গমন করে সেতবে সমস্ত বরযাত্রী যাতে এই বাদ্যটা মধ্যে বাজি থাকে। এবং শীতলষষ্ঠী গুরুত্বপূর্ণ কথাটি হচ্ছে যে আমার লোক সংস্কৃতি লোকাচারর প্রতিফলন শীতলষষ্ঠীর ছত্রে ছত্রে দেখা মিলে, যেমিতিকি যেতবে শীতঙ্ক শিবঙ্ক বিবাহ প্রস্তাব নিয়ে নৃসিংহ নিউতাটা হুয়ে, তাপরে পতর পেণ্ডি মধ্যে হুয়ে, যে পতর পেণ্ডি হচ্ছে আমার অঞ্চলে মিলুতবা শাল পত্রকু নেইকি গোটে পেণ্ডি মধ্যে দিয়া যায়, তাপরে গুয়া গুন্ডা করা যায় যেমিতি সাধারণ মনিষ বাহাগর বেলে গুয়া গুন্ডা দিয়া যায় নিমন্ত্রণ দিয়া যায়, তেমনি শিবঙ্ক বিবাহ মধ্যে সেতে পবিত্র সেতে পাবন এবং শিবঙ্কর বিবাহ মাতা পার্বতীঙ্ক সঙ্গে হওয়া অত্যন্ত গোটে মার্গ বেলা গোটে অত্যন্ত গোটে সমগ্র মনিষ সমাজর কল্যাণ পাই যেমিতি উৎকণ্ঠিত, তেণু যেতবে শিব নিজের বরাতি নেইকি যাতে এবং কন্যা পক্ষর কন্যা মাতা সে শিবঙ্কু লোকাচারের যে পানপত্র দিয়ে গালকু সেকন্তি সেইটা জনাপড়ে যে সম্বলপুর অঞ্চলর যে লোক সংস্কৃতি যে যে নিজ ঘরক আসি যে বাহাবাকু আসি বর বরঙ্কু সেমানে সম্মান জনাতে বরঙ্কু সেমানে সংস্কৃতি সহিত আগমন করতে পাছটি নিতে পানপত্রে তাকে গাল সেকন্তে। পরবর্তী সময় আমি দেখিছু যেতবে কন্যাকু সেমানে আনন্তি বর অপেক্ষা করে থাকে বেদিরে, তেণু কন্যা পিতাঙ্কর যে মনোভাব তার থাকে তাকে জনে ওড়িয়া কবি শ্রেষ্ঠ কবি তাকে লেখুচন্তি যেতবে কন্যা হচ্ছেন পার্বতী এবং কন্যাকু দেখা বরপক্ষের সমস্ত আতুর হচ্ছে এবং কন্যা পক্ষর অনুমতি দিয়া যাচ্ছি যে তাঁকু তাঁকর যে আভূষণ দিয়ে তাঁকু বেদিকে অণা যাও, তেমন ওড়িয়া কবি লেখুচন্তি বিভূষণ পুষ্পে জাকান্তি জাণ বিভূষণ করে

এবং বিভিন্ন ভঙ্গীরে আকর্ষণীয় নৃত্য প্রদর্শন করছেন সেমানে। সেপটে আমি দেখুছ ভরভা নাচ প্রদর্শন করছেন সুদূর আসি কলাকার মানে, খুব সুন্দর ভাবে ভরভা নাচ প্রদর্শন করছেন। আহ কি সুন্দর দৃশ্য, কি মনোরম দৃশ্য, ভক্ত মানুষ আখি খুশি হয়ে যাচ্ছে। ভক্ত মানে আগ্রহর সহিত অপেক্ষা করেছিল এই দৃশ্য দেখা, সমস্ত ভিতরে নাই নথিবা উৎসাহ, নাই নথিবা আনন্দ, প্রকৃতরে সমস্ত ভক্ত সমুদায়ঙ্ক ভিতরে যে পুলক রয়েছে বেশ ভারী হয়ে পড়ুছে, কি ঠেলা পেলা লাগিছে ভক্ত মানুষ এতে গহলি। তেমন এই পরম মুহূর্তকে সমস্ত যেমি অপেক্ষা করেছিল। গোটা এপটে রথরে নৃত্যাঙ্গনা মানুষ আকর্ষণীয় নৃত্য প্রদর্শন, আউ গোটে দিগরে অপর পার্শ্বরে নৃত্যাঙ্গনা মানুষ রথ উপরে নৃত্য প্রদর্শন, মঝিরে মোবাইল মাধ্যমে বেশ সবাসী বার্তা দিয়া হচ্ছে যে মশাল ঠার আরম্ভ হয়ে সম্বলপুর শীতল ষষ্ঠী যাত্রা আজ ডিজিটাল যুগরে কেমিতে সমগ্র বিশ্বকে সম্প্রসারিত হয়েছে তার বার্তা দেছে। এবং ভক্ত মানুষ গহলি এ যাত্রা প্রতি লোকঙ্কর যে শ্রদ্ধা, ভগবান প্রতি মা পার্বতী প্রতি তাঁর যে ভক্তি এবং

0: लक्ष्य आउ ए दिगरे महानदी कोल्डफील्ड्स लिमिटेड र समस्त कर्मचारी सतत चेष्टित
1: परिवेशर प्रकृत बंधु महानदी कोल्डफील्ड्स लिमिटेड।
2: आकाशरे लुचकाळी खेळ चालीची सूर्यंक आ बादल भितरे केतेबेळे आकाशरे बादल आच्छन्न होई जाउची ते केतेबेळे प्रचंड प्रखर सूर्य किरण पड़ुची ताकु आबे जदि कळना करिबा जणा पड़े जे शिव पार्वतींकर नवदंपतींक जुगल दर्शन करिबा पई केवल भक्त माने नुहे आकाशरे सूर्य एवं बादल मध्य व्यग्र तेणु केतेबेळे बादल छाई आसी जाउची आम संबलपुर उपरे तो केतेबेळे सूर्यंकर खरा आसी जाउची संबलपुर उपरे मो सामना सामनारे भंजनगरु आसीथिबा बाघ नाच गला देह सारा बाघर आकार रे सेमाने रंग लगैथिले ढोल एवं ढापडार बाद्य ताले ताले बाघ नाच करि गले सेमाने अतिक्रांत होइ सारलेणी तापरे कळाहाण्डीरु आसीथिबा आदिवासी नृत्य माने मध्य देहरे विभिन्न प्रकार पर लगे ढोल बाद्यर ताले ताले नृत्य करुले से अतिक्रांत हो गले परे परे रेकर्ड डांस रथ एवं चली नर्तकी माने विभिन्न प्रकार नृत्य भंगी प्रदर्शन करी से माने युवक मान को मनोरंजित करुछंती पुलिस भाई माने जतपुर नास्ती से माने श्रृंखला रक्षा करिवारे व्यस्त ता पछ रथरे जगन्नाथ बलभद्र सुभद्रा मूर्ति सामने ओडिशी नृत्य परेषण बहुत सुंदर ओडिशी वेशभूषा से मैंने सुंदर दिशुंट फुलमा लगे विभिन्न रंगर शाढ़ी परिधान करगन्नाथ बलभद्र सुभद्रा मूर्ति सामने ओडिशी नृत्य परेषण कर शीतलष्ठी जातार यहीटा ही सबुठ असल दिग যে নৃত্য মানক ভিতরে বৈভিন্ন দেখা যায় বিভিন্ন স্বাদর নৃত্য দলগুড়ি আমন্ত্রিত করা যায় কারণ শিব নিজে নৃত্য দেখা ভাল পাঁচে শিব পার্বতী নৃত্য দেখা স্বর্গরে দেবকূল প্রতীক্ষা করে থাকে তা প্রমাণ রয়েছে চিদাম্বরম বলে আমার গোটে জায়গা অছি দক্ষিণ ভারতের সেইখানে গোটে সেখানে নির্মিত নটরাজ মন্দির এবে এবে মধ্যে বিদ্যমান এবং সেই মন্দিরর গাত্রে শিবঙ্ক নৃত্যর 108 ভঙ্গীর মূর্তি খোদিত হয়ে রয়েছে তামিল গ্রন্থ কোইল পুরাণ সেথিরে উল্লেখ রয়েছে শিব নৃত্য কৌশল সম্পর্কে এক ছোট কথা কাব্য আকারে উল্লেখ করা হয়েছে সে কথাটি হচ্ছে থরে তারাগম অরণ্যের মীমাংসা দর্শন অনুসরণকারী কতক ঋষি বাস করুলে সেমানে প্রচলিত ধর্মনীতির বিরুদ্ধাচরণ করুলে তেণু দিনে বিষ্ণু এবং শিব ছদ্মবেশে তাঁর নিকটে উপস্থিত হলে শিব তাঁর সহ যুক্তি করে তাঁকু পরাজিত কলে এটিতে ঋষিগণ রাগি যাই শিবঙ্কু ভস্ম করে দেওয়া চাইলে শিবঙ্কু পুনি কে ভস্ম করে দেওয়া অছি সেমানে মন্ত্রবলরে হোমকুণ্ডরু এক মহাবল বাঘ সৃষ্টি করে তাঁকু আক্রমণ করিবা পাই পঠাইলে কিন্তু শিব এতিরে ভয়ভীত ন হই নিজ নৃত্য সাহায্যে সেই বাঘর চর্ম নির্গত করে বস্ত্র আকারে পরিধান করেদেলে সেমিতি তো শিব বাঘ ছাল পরিধান করে থাকে পরে পরে ঋষিগণ এক ভয়ঙ্কর সর্প সৃষ্টি কলে সেই শিব কণ কলে কি তাকু ধরি মালা স্বরূপ নিজ গলায় লগাই দেলে ও আনন্দরে নৃত্য করিবাকু লাগিলে ঋষিগণ এত দ্বারা আহরি কথান্বিত হয়ে গলে রাগি গলে এক কদাকার বামন রূপী অপস্মার পুরুত সৃষ্টি করে শিবঙ্কু আক্রমণ করিবার নিমন্তে প্রেরণ কলে শিব তার পুষ্ঠতে সে পাদ রখি চাপি মারি দেলে এবং পুনি নৃত্য করিবাকু আরম্ভ কলে দেবতা ও ঋষিগণ এই নৃত্য দেখিলে এবং তাঁক মধ্যরু অনেক এই মহৎ নৃত্য পুনি থরে দর্শন করিবা পাই শিবঙ্কু অনুরোধ করিবা পাই অনুরোধ করিবা বাধ্য হলে শিব চিদাম্বরম ঠারে এই নৃত্য পরিবেশ প্রদর্শন করিছিলে তেণু সেঠারে শিবঙ্কর নটরাজ মূর্তি এবে যাই আমি দেখে আসুছু এইটার শিব কিন্তু চতুর্ভুজ আকারে সমস্তকে দর্শন দৌঁচ সম্বলপুর শীতলষষ্ঠী যাত্রা এ পৃথিবী প্রদক্ষিণ যাত্রা বলে যাহাকে কৌছু ঝাড়ুয়াপড়ার শ্রীলোকনাথ বাবা এবং পার্বতীঙ্কর এই

0: to Mahanadi Coalfields Limited. শীতল ষষ্ঠী যাত্রা আরম্ভ হওয়া দিন ঠার বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম আয়োজন করা যাই আসুছি। ঊনবিংশ শতাব্দীর যাত্রা ধীরে ধীরে অধিক আদৃত হয়েছি এবং এর সামিল করা যাচ্ছে পশ্চিম ওড়িশার লোকনৃত্য, লোকবাদ্য এবং বিভিন্ন সাংস্কৃতিক দলকে। আগকালে যাত্রায় যেভাবে রসরকেলি ডাল খাই মুখ্য আকর্ষণ লা তাহা ক্রমে পরিবর্তিত হয়েছে। যুগ বদলিবা সঙ্গে সঙ্গে লোকঙ্ক রুচি মধ্যে বদলুছি। পূর্বরু ষষ্ঠী যাত্রা সময় বাইনাচ হেউথিলা, গত কিছু বর্ষ হেলা বাইনাচ অশ্লীল বলি বন্ধ করে দিয়া যাইছি। মাত্র পরবর্তী সময় দক্ষিণ ভারতর আসুথিবা নাচ দলকু নেই আপত্তি উঠিবারু তাকু সম্পূর্ণ বন্ধ করা যাইছি। বর্তমান রেকর্ড ড্যান্স আসি যাইছি। গত কিছু বর্ষ হেলা আলবম আর্টিস্ট এবং অর্কেস্ট্রা দলকু প্রাধান্য দিয়া যাচ্ছি। আগপরি আউ ছান্দ চৌপদী চম্পু গায়িকা মানে গাই নাচু নাহান্তি, রেকর্ড লগাই দেই রথ উপরে নাচুছন্তি। পূর্বে যে নৃত্য প্রদর্শন হউথিলা, গোটি পুয় নাচ হউথিলা, দাসকাঠিয়া হউথিলা, তাহা আউ সম্ভব নুহে এবং লোকঙ্ক রুচি বদলি যাইছি। বর্তমান অত্যাধুনিকতার ছাপ পড়িছি যাত্রা উপরে। পূর্বরু মশাল পেট্রোমেক্স জালি যাত্রা করা যাওয়া বেড়ে বর্তমান রঙ বেরঙ্গর আলোকমালার সজ্জিত করা যাচ্ছি। এপরিকি বিদ্যুৎ যন্ত্রপাতি লগাই যাই অত্যাধুনিক ঢঙ্গরে মেঢ় সজ্জিত করা যাচ্ছি। বিজ্ঞানর প্রভাব এবং বর্তমান আধুনিকতার ছাপ কলাকার মানক উপরে পড়িছি। এটাকে আসুথিবা কিন্নর মানে আউ পূর্বর শাড়ি পিন্ধা কিন্নর নুহন্তি, জিন্স প্যান্ট ও ফ্যাশন ড্রেস পিন্ধা কিন্নর অছন্তি। সেইপরি কন্যা পক্ষরু মাতা পার্বতীঙ্কু দিয়া যাউথিবা জানি যৌতুকর মধ্য পরিবর্তন হয়েছে। মাটি মূর্তিগুড়িক মধ্য সাম্প্রতিক ঘটনাবলীকে নেই নির্মাণ করা যাচ্ছে। পৌরাণিক কথাবস্তু হলে হ্যাঁ যাত্রার অত্যাধুনিক রূপ সমস্ত আকৃষ্ট করবার সমর্থ হয়ে পড়ছে। পূর্বকালে যে যাত্রা হোলা সেই যাত্রার গ্রামাঞ্চলর যে দর্শক আসুলে, যে শ্রদ্ধাড়ু ভক্ত মানে আসুলে, সে নদী বালি সে রাতে তমাম শোলে, সকাল নিত্যকর্ম সমাপন পরে সে যাত্রা দেখা আসুলে। কিন্তু বর্তমান আহা সম্ভব নুহে। বর্তমান যাত্রা রূপ বদলি যাইছি এবং যে শোভাযাত্রাটি বর্তমানে বাহারুছি আধুনিক যুগর লোক রুচি অনুসারে সেই যাত্রার আয়োজন করা যাচ্ছি। ধন্যবাদ দেবী যে আয়োজক মানুষ উদ্যোক্তা মানুষ সে বর্তমান লোকঙ্ক রুচি অনুসারে সে সাংস্কৃতিক দলকে সে যোগাযোগ করে নিমন্ত্রণ করুছন্তি এবং সমগ্র ভারতবর্ষর বিভিন্ন প্রান্তর আসুথিবা কলাকার মানে হাজার সংখ্যক কলাকার এ যাত্রায় সামিল হচ্ছে এবং লোকঙ্কর মনোরঞ্জন করছন্তি। যে কলাকার মানে বাহারু আসছন্তি সেমানে সম্বলপুর আতিথ্য পাই সেমানে মধ্য কৃত্য কৃত্য এমানে সেমানকর মতামতকু আমি শুনুছু যে কলাকার মানে সম্বলপুরকু আসি উপযুক্ত আতিথ্য পাউছন্তি এবং সম্বলপুরর ভূয়সী প্রশংসা করছন্তি। এ মাটি হচ্ছে সংস্কৃতির মাটি, মা সমলেশ্বরী সংস্কৃতির মাটি এবং এ মাটি সবুবেলে কলাকারকু প্রোৎসাহন দিয়ে আসিছি এবং সম্বলপুর শীতলষষ্ঠী যাত্রা এক লোক কলাকার বা লোক সংস্কৃতির এক মুক্ত প্রদর্শনী। আজি সিনা আমার লোক উৎসবগুলি আয়োজন করা যাচ্ছি কিন্তু তার বহু পূর্বরু এই লোক উৎসব শীতলষষ্ঠী যাত্রায় আমি দেখবাক পাওছ এবং সম্বলপুর শীতলষষ্ঠী যাত্রা লোক উৎসবর বা লোক কলা লোক সংস্কৃতির এক মুক্ত প্রদর্শনী অটে। মু বর্তমান ধারা বিবরণী প্রদান করা মোর সাথী উদ্ঘোষক ডক্টর মনোজ পণ্ডা মাইক প্রদান করুছি।
1: সত্য শিব এবং সুন্দর যে মহাপ্রতীক শিব পার্বতীঙ্কর এই যে যুগল মূর্তির সন্দর্শন পাই আজি শত্রুষ্ণ নয়নরে অনেক রয়েছেন দর্শক মানে এবং বিভিন্ন প্রান্তর বিভিন্ন ভারতবর্ষর বিভিন্ন জায়গার আসিথিবা মুখ্যতঃ ওড়িশার বিভিন্ন জায়গার আসিথিবা যে দর্শনার্থী মানে অপেক্ষা করছেন। বর্তমান আমার সামনে গোটে রেকর্ড ড্যান্স রথ আমাকে ধীরে ধীরে অতিক্রম করা আরম্ভ করুছি এবং মু প্রত্যক্ষ করুছি যে সেই কতটি রথ তো অতিক্রম করে সারিলে এবং যে মানে স্বেচ্ছাসেবী মানে এবং উদ্যোক্তা মানে যে পরিশ্রম করছেন এতে গ্রীষ্মরে, এতে প্রবল গ্রীষ্মরে, এতে রৌদ্রে যে প্রকার পরিশ্রম করছে সে প্রকৃতির সাধুবাদ ন জনাই রহি হো না। পুলিশ ভাই মানে, জেলা প্রশাসন, স্বেচ্ছাসেবী সমস্ত প্রকৃতির এই মঞ্চর মু সমস্ত ধন্যবাদ অর্পণ করুছি এবং

0: এটা কহিবার তাৎপর্য হল এই যাত্রার কেবল যে পথনৃত্য হব না, কেবল যে লোক কলাকার নাচিব না, এটি আধুনিক কলাকার বি নাচিব, পথরে বি নৃত্য হব এবং রথরে বি নৃত্য হব, বড় বি বাজিব, নিশাণ বি বাজিব, টমক বি বাজিব, এ সমস্ত বাদ্যবৃন্দরে এই মাটিকু এক আনন্দর আবাহন করা যাব, আনন্দর আবাহন সহিত প্রার্থনা সহিত ষষ্ঠী আম ভিতরে উদ্দীপনা দেব বলে কামনা সহিত জাগেশ্বর বাবাঙ্ক মন্দির লেউটাণী যাত্রা ধীরে ধীরে আগকু বড়ুচি, মুন্ডমাল আগকু বড়ুচি, আরক্ষী বাহিনী আগকু বড়ুচন্তি, আনন্দ আগকু বড়ুচি। আমি দেখুছু কেউভাবে ভাবরে আরম্ভ হয়েছিল দিনে সোমনাথ মন্দির যাত্রা, সোমনাথ মন্দির নন্দপড়া আসিলা এবং বরাড় বালুঙ্কেশ্বর মন্দির যাত্রা, তাপরে ঝাড়ুয়াপড়া আসিলা এবং পরবর্তী পর্যায়ে ঝাড়ুয়াপড়ার মোদিপড়া আসবে যাত্রা, তার বিজয় বৈজয়ন্তী ঘোষণা করে বর্ষ বর্ষ ধরে মাটির আনন্দ বিতরণ করে যে আনন্দদায়ক দৃশ্যটি তৈরি করুছিল সে দৃশ্যর কড়িটি বর্তমান আমার সামনে ধীরে ধীরে আগকু আগকু বড়ি চালিছে। কেউ মাটি মূঢ়া দিয়েছে, কে মুন্ডরে গামুছা ভিড়িছে, কি মোবাইলরে ফটো উঠাউছে, কি গামুছার ঝাড় পোছুছে, কিন্তু সমস্তে চালিছন্তি এ যাত্রার সহযাত্রী হবে বলে। আজ গোটিয়ে দিন তো বর্ষক এমতি গোটিয়ে দিন আমি অপেক্ষা করে থাকি, সমস্ত অপেক্ষা করে থাকে এই দিনটি কু আপনার খরা কাটে না, ঝাড় বাধে না, ক্লান্তি বাধে না, সমস্তে আনন্দরে পরমানন্দরে উৎসাহর সহ আগকু বড়তে। এ উৎসাহ তো জীবন, তহকিবা তো জীবন, আনন্দ তো জীবন, আগকু বড়িবা তো জীবন। জীবনর কথা কহি, উৎসাহর কথা কহি, প্রেমর কথা কহি, সংস্কৃতির কথা কহি, এবে আমাগরে ধীরে ধীরে বড়ুছে জাগেশ্বর বাবাঙ্ক মন্দির লেউটাণী যাত্রা। আরক্ষী বাহিনী মানে অতি সুন্দর ভাবে যাত্রাকু নিয়ন্ত্রণ করুছন্তি, লোক মানে আনন্দ সহ যাত্রার সহযাত্রী হেউছন্তি, রথ উপরে যেভাবে নৃত্যাঙ্গনা মানে নৃত্য করুছন্তি, রথ তলে যুবক মানে তাঙ্ক সহ তাল দেই নৃত্য করুছন্তি। এ জাগেশ্বর বাবাঙ্ক মন্দির লেউটাণী যাত্রার ধারা বিবরণীকু এইটি রখে আমি আপন মানুষ নিয়ে যাচ্ছি বীর বাবা ছকরে থাকা বুথ নম্বর ওয়ানকু, বম্বরাড় বালুঙ্কেশ্বর বাবাঙ্ক মন্দির লেউটাণী যাত্রার প্রত্যক্ষদর্শী ধারা বিবরণী দেবা পা।
1: শিব পার্বতীঙ্কর নগর পরিক্রমা এবং মন্দির প্রবেশ এই শোভাযাত্রার মাত্র দুই ভাগের বিভক্ত করা যাই পারে, গোটিয়ে ভাগ হচ্ছে দেবায়তন এবং আউ গোটিয়ে ভাগ হচ্ছে লোকায়তন। দেবায়তন হচ্ছে সম্মুখ ভাগ, এ ভাগরে ঘণ্ট শঙ্খ এবং সম্প্রদায় নৃত্য অঘরী নৃত্য এইসব আধ্যাত্মিক পরিবেশ সৃষ্টি করুবা কলাকার মানে প্রথম পর্যায়ে রুহতি, মুখ্য প্রভার সম্মুখ ভাগের মানে রুহতি, শত সংখ্যক কাঞ্চ ঘণ্ট ঐকতানিক শব্দের গগন পবন মুখরিত হয়ে যাচ্ছি। আমি দেখা পাচ্ছ আমার সম্মুখে দেবদেব মহাদেব মাতা পার্বতীঙ্কু নিয়ে আসুছেন, ভক্ত মানুষ দর্শন দেছেন, আমার সম্মুখে বর্তমান নৃত্য পরিবেশন করছেন আসাম আসিবা বিহু নৃত্য দল এবং মো বাপতরে রেকর্ড ড্যান্স চালছি এবং এ কলাকার মানকর অপূর্ব নৃত্য ভঙ্গিরে দর্শক বিভোর হয়ে এ দৃশ্যকে উপভোগ করছেন এবং তাঙ্ক অগ্রভাগে রয়েছে বিভিন্ন রথ নৃত্য, তাঙ্ক অগ্রভাগে রয়েছে যে লোক কলাকার মানক নৃত্য এবং কলাহান্ডি আসিবা ছত্তিশগড় আসিবা লোক কলাকার মানে যে কলস নৃত্য করুছি, যে সবল নৃত্য করুছি, দক্ষিণ ভারত আসিবা কলাকার মানে সে কান্তাল নৃত্য পরিবেশন করছেন এবং মুখ্য প্রভার সম্মুখে রয়েছেন অঘর নৃত্য দল। অঘরী নৃত্য দলকর যে ভয়ঙ্কর নৃত্য দর্শক মানে বিভোর হয়ে দেখুছেন, ভস্মবিলেপিত হয়ে সে অপূর্ব ভঙ্গিরে ডম্বর বাদন পূর্বক সে নৃত্য পরিবেশন করছেন আমার সম্মুখে, বর্তমান ঠিক আমার সম্মুখে নৃত্য পরিবেশন করছেন আসাম আসিবা কলাকার বিহু নৃত্য পরিবেশন করছেন এবং এ বিহু নৃত্য সহিত সম্বলপুর খুব নিকটর পরিচিত, প্রত্যেক বর্ষ লোক উৎসবের মধ্যে বহু নৃত্য দল আসি নৃত্য পরিবেশন করে আসছেন এবং মুখ্য আকর্ষণ বর্তমান আমার আমার বাপটে রয়েছে অর্কেস্ট্রা।

0: করুণারে এবং সেই দেব দেবঙ্কর দেব মহাদেবঙ্কর পরম আশীর্বাদরে এবং কল্যাণময়ী মাতা পার্বতীঙ্কর আশীর্বাদরে। তেণু আজি শীতলষষ্ঠী যাত্রাটি কেবল গোটে সহরর যাত্রা নুহ, গোটে অঞ্চলর যাত্রা নুহ, সমগ্র মানব সমাজ পাই গোটে অনন্য যাত্রা, যে যাত্রাটি হচ্ছে সাংস্কৃতিক এবং ধর্ম আধ্যাত্মিকতা এবং লোক সংস্কৃতি এবং লোক কল্যাণকে বহুমুখী ভাবে করিবার উদ্দেশ্য নেই গোটে অনন্য ভব্য এবং দিব্য যাত্রা। এতে সমস্তে সম্মুখীন হয়েছেন, সমস্তে সম্মিলিত হয়েছেন, দেবঙ্ক ঠারু নর পর্যন্ত, নর ঠারু গন্ধর্ব, গন্ধর্বর কিন্নর, কিন্নর ঠারু নেইকরি পশু পক্ষী সমস্তে আজি একগ্রীত যে এই যাত্রার সামিল হেবে, নিজ জীবনকে সেমানে প্লাবিত করবে সেই করুণাময়ঙ্কর আশীর্বাদরে, সেই করুণাময়ীঙ্কর আশীর্বাদ প্রাপ্তরে, এবং জীবনরে সরস হব, জীবনরে কিছু শান্তি আসিব, জীবনরে কিছু শীতলতা আসিব। আজি আমি দেখিপারুছু যে সমগ্র যেতে দর্শক অছন্তি সমস্তে বিভোর, সমস্তে তল্লীন এবং সমস্তে উৎকণ্ঠিত যে এই যাত্রার কোনসি বিরাম ন রহু, এই যাত্রার কোনসি পূর্ণচ্ছেদ ন পড়ু, যাত্রাটি অবিরাম রহু, যাত্রাটি এমিতি আগকু চালি থাও। তেণু শীতলষষ্ঠী যাত্রার যে মহৎ উদ্দেশ্যটি হচ্ছে যে জীবনযাত্রাটা অবিরাম রহু, জীবনযাত্রাটা আহরি সাবলীল ভাবরে, এবং জীবনযাত্রার যে কণ্টকময় পরিস্থিতি আসুচি তাকে জয় করিবার শক্তিটা মিলু, যে জয় করিবার শক্তিটা মিলিব সে বিভু, সেই করুণা করুণাকর এবং গৌরবর্ণ যে নীলকণ্ঠ, যে সমগ্র সমাজ পাই নিজ কণ্ঠরে যে বিষকু রখিপারন্তি, সে অন্যর উপকার করিবা পাই আজি আজি রাজ রাস্তার আইছন্তি দব নব দম্পতি হেই করি। তেণু মনুষ্য সমাজর কল্যাণ পাই, কল্যাণ পাই, উন্নতি পাই, প্রগতি পাই, অগ্রগতি পাই এই যে অভিনব পরিকল্পনা 400 বর্ষ পূর্বে সম্বলপুর সহরে হইতলা, আজি ভারতবর্ষর গোটে অনন্য যাত্রা রূপরে, সেটা অনন্য বিভব রূপরে, যেটা আমি কোচু ইংরাজি ভাষার যে গোটে ইনটেঞ্জিবল কলচরাল হেরিটেজ, মানে অমৃত সাংস্কৃতিক বিভব। এই অমৃত সাংস্কৃতিক বিভবর যে প্রত্যক্ষ বর্ষী ধারা বিবরণী প্রদান করা আমি আমার অন্যতম দ্বিতীয় বুথ গোলবজারসু আপন মানুষ সমস্ত নিয়ে যাচ্ছু।
1: ধরা শীতল হেউ বলে যে পর্বরে প্রার্থনা করা যায় সে যাত্রার নাম শীতলষষ্ঠী। গ্রীষ্মর প্রবল গরমকে সামনা করা যে যাত্রা উৎসাহ দিয়ে সে যাত্রার নাম শীতলষষ্ঠী। পবিত্র কামনা করন্তে প্রেরণা হৃদয়ে আছে নব বল, কর্ম পথশ্রম হরিবাকু আহা কি বিচিত্র কৌশল। এ মহৎ বাণীকু যে যাত্রা প্রমাণিত করে দিয়ে সেই যাত্রা শীতলষষ্ঠী। তারকাসুরর উৎপাত, তার নিধনকর্তার আগমন পাই শিব পার্বতীঙ্ক বিবাহ, প্রতিকন্দর্পঙ্ক দ্বারা শিব তপস্যা ভগ্ন, শিবঙ্ক তৃতীয় নয়নরে কন্দর্পর ভস্ম, এইসব প্রসঙ্গকে যে মনে পকাই দিয়ে সে শীতলষষ্ঠী। পুরাণ প্রসঙ্গ, ধার্মিক ভাবনা, লৌকিক পরম্পরার মহামিলন যে করায় সে শীতলষষ্ঠী। এই মহামিলনকু বর্ষানুক্রমে এই মাটিরে মনে পকাইবা পাই আয়োজক মানে শীতলষষ্ঠী আরম্ভ করন্তি পক্ষ তৃতীয়া থাল উঠারু। থাল উঠারে যেভাবে এই পবিত্র পরম্পরাকে মনে পকান্তি, সেইভাবে মনে পকান্তি পতরপিণ্ডিরে, সেইভাবে মনে পকান্তি গঠলাহিটারে, সেইভাবে মনে পকান্তি দেবতাঙ্কু নেই বিবাহরে সহযাত্রী হেবারে, সেইভাবে মনে পকান্তি দেবতাপন্থীক বিবাহ আয়োজন করে মন্দির লেউটাণী যাত্রাকে এক উৎসাহময় যাত্রার এই মাটিরে আয়োজন করিবারে। বর্ষকু বর্ষ এই যাত্রার কলেবর যেভাবে বড়ুছি, আকার প্রকার যেভাবে বড়ুছি, উৎসাহ যেভাবে বড়ুছি, তার এক প্রত্যক্ষ নমুনা আম আগরে বর্তমান চলচঞ্চল চলমান হেউছি। যেভাবে ভাবরে লোকনাথ বাবাঙ্ক যাত্রা আম আগরে বঢ়ি যাই ইতিহাস মনে পকাই দেলা, বলিয়ার সিংকু মনে পকাই দেলা, দিব্য সিং মিশ্রঙ্কু মনে পকাই দেলা, যেভাবে ভাবরে চৌহান যুগর আরম্ভ হয়ে যাত্রার কথা মনে পকাই দেলা, ঠিক সেইভাবে ভাবরে জাগেশ্বর বাবাঙ্ক মন্দির লেউটাণী যাত্রা সে পরম্পরার প্রবাহ কথাকু মনে পকাই দেউছি, মনে পকাই দেউছি লোকনৃত্য দল ভিতরে, মনে পকাই দেউছি

0: করে এখানে এসেছেন, তাকে কলকাতা ফিরতে হবে। তিনি আজকে লোকভবনে থাকবেন, আগামীকাল বিশ্ব যোগা দিবসে বন্দে যোগম কর্মসূচিতে তিনি লক্ষ লক্ষ যোগা অভ্যাসকারীদের সঙ্গে থাকবেন, তাই আমি বিস্তারিত বক্তব্য রাখব না। 1947 সালে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে এখানে হিন্দু মহাসম্মেলন হয়েছিল 4 এপ্রিল থেকে 7 এপ্রিল। সেই দিন এখানে রেজুলেশন অর্থাৎ সিদ্ধান্ত হয়েছিল যে আমরা পশ্চিমবঙ্গকে ভারত ভুক্তি করতে চাই। আমরা কংগ্রেসের বিভীষিকাময় দেশভাগ, যার যন্ত্রণা এখনো ভারতবর্ষের মানুষ বয়ে নিয়ে চলেছে, আমরা বাঙালি হিন্দু সংখ্যাগরিষ্ঠ এই পশ্চিমবঙ্গ ভারত মাতার আশ্রয়ে আমরা শরণ নিতে চাই, এই সিদ্ধান্ত হয়েছিল। এর আগের কংগ্রেসের সরকার, কমিউনিস্টের সরকার, তৃণমূলের সরকার ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির এই অবদানকে ভুলিয়ে দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ দিবস সরকারিভাবে পশ্চিমবঙ্গে পালন করেননি। তারকেশ্বরের সেই মাহাত্ম্য ধরে রেখে আজ 20 জুন 1947-এ পশ্চিমবঙ্গ বিধানসভায় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে 58 জন আইনসভার সদস্য 21 জনের বিরুদ্ধে ভোট দিয়ে আমাদেরকে মাতা ভারতীতে রাখার ব্যবস্থা করেছেন। তাই এই প্রথমবার পশ্চিমবঙ্গের রাষ্ট্রবাদী ডবল ইঞ্জিনের সরকার সরকারিভাবে পশ্চিমবঙ্গ দিবস তারকেশ্বরে পালন করছে। আমরা গর্বিত, আমাদের এই রাষ্ট্রের মহান ব্যক্তিত্ব যিনি রাষ্ট্রকে সমর্পণ করেছেন, রাষ্ট্র নির্মাণে যার ভূমিকা সবচেয়ে বেশি, সেই মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আজকে পশ্চিমবঙ্গ দিবসে পশ্চিমবঙ্গের পূর্ণ ভূমিতে উপবিষ্ট হয়েছেন। আমি তাকে কোটি কোটি প্রণাম নিবেদন করি। আসুন, আগামী 23 তারিখ আত্মবলিদান দিবস এবং 6 জুলাই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্ম জয়ন্তী আমরা সাড়ম্বরে পালন করি। আপনাদের সরকার, রাষ্ট্রবাদী সরকার ঠিক করেছে শ্যামাপ্রসাদজির পৈতৃক ভিটা জিরাট আমরা সরকার ক্রয় করে স্মৃতিসৌধ বানাবো, লাইব্রেরি বানাবো, আর কলকাতাতে 125 ফুট উঁচু ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির দণ্ডায়মান মূর্তি স্থাপন করে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে অক্ষয় অমর করে রাখবে আপনাদের সরকার। সবাই ভালো থাকুন, প্রধানমন্ত্রীর বক্তব্য শুনুন, তার নির্দেশিকা মেনে তার আশীর্বাদ পুষ্ট এই সরকার কাজ করবে। ভারত মাতা কি, বাবা তারকেশ্বর ধাম কি,
1: মাননীয় মুখ্যমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ। এবং তার কথার সূত্র ধরেই আমরা এবারে দেখব একটি ছোট্ট তথ্যচিত্র। ইয়ে এক শর্ট ফিল্ম হ্যায় জো এক শতাব্দী কি ঐতিহাসিক যাত্রা কো দর্শাতি হ্যায়। 1946-47 কে উস কঠিন দৌর কা জব ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি নে বঙ্গাল অর বঙ্গালিও কে হিতো কি রক্ষা হেতু আপনি বুলন্দ আওয়াজ উঠাই থি। উস সময় সে লেকর বিকশিত ভারত 2047 কে ভিশন অর মিশন তক। তো আইয়ে দেখতে হ্যায় ইয়ে লঘু চলচ্চিত্র।
2: পশ্চিমবঙ্গ, হিমালয়ের পাদদেশ থেকে সুন্দরবনের ম্যানগ্রোভ, রবীন্দ্রনাথের সাহিত্য থেকে নজরুলের বিদ্রোহী চেতনা, নদী মাটি পাহাড় সংস্কৃতি আর ঐতিহ্যের এক অনন্য

পূর্ণ মিলনভূমি এই পশ্চিমবঙ্গ। কিন্তু এই পশ্চিমবঙ্গ কি এমন থাকতো ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি না থাকলে? ইতিহাস সাক্ষী, দেশভাগের অনিশ্চয়তা আর রাজনৈতিক টানাপোড়েনের মাঝে এক কঠিন প্রশ্নের সামনে দাঁড়িয়েছিল বাংলা। এই সংকটের সময় বাংলা ও বাঙালির স্বার্থ রক্ষার দাবিতে সোচ্চার হন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। অবিভক্ত বাংলার হিন্দু অধ্যুষিত অঞ্চলকে ভারতের অন্তর্ভুক্ত রাখার দাবিতে অনর ছিলেন এই বঙ্গ সন্তান। ১৯৪৭ সালের এপ্রিল মাসে তারকেশ্বরে অনুষ্ঠিত ঐতিহাসিক সম্মেলনে বাংলার ভবিষ্যৎ নিয়ে বিস্তৃত আলোচনা হয় এবং বাংলার পশ্চিমাংশকে ভারতের অন্তর্ভুক্ত রাখার দাবিতে শক্তিশালী জনমত গড়ে ওঠে। ইতিহাসের সেই স্মরণীয় অধ্যায়ের সাক্ষী তারকেশ্বর আজও বহন করে পশ্চিমবঙ্গ গঠনের সংগ্রামের এক গুরুত্বপূর্ণ স্মৃতি। সুরাবর্দীর আমলে ১৯৪৬ সালে গ্রেট ক্যালকাটা কিলিং, নোয়াখালীর ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গা এবং বাংলার বিভিন্ন প্রান্তে হিন্দুদের উপর চলছিল অকথ্য অত্যাচার, এই প্রেক্ষাপটে পশ্চিমবঙ্গ গঠনের দাবি ক্রমশ শক্তিশালী হয়ে ওঠে। তারপরই আসে

0: ঘটনায় সাক্ষী তারকেশ্বর আজও বহন করে পশ্চিমবঙ্গ গঠনের সংগ্রামের এক গুরুত্বপূর্ণ স্মৃতি। সুরাবর্দির আমলে 1946 সালে গ্রেট ক্যালকাটা কিলিং, নোয়াখালীর ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গা এবং বাংলার বিভিন্ন প্রান্তে হিন্দুদের উপর চলছিল অকথ্য অত্যাচার, এই প্রেক্ষাপটে পশ্চিমবঙ্গ গঠনের দাবি ক্রমশ শক্তিশালী হয়ে ওঠে। তারপরই আসে 1947 সালের 20 জুন, ঠিক আজ থেকে 79 বছর আগে। বাংলার একটি অংশ ভারতের সঙ্গে থাকবে নাকি সমগ্র বাংলা অন্য পথে যাবে, তা নিয়ে বাংলার আইনসভায় অনুষ্ঠিত হয় ঐতিহাসিক গোটাগুটি। এই ঐতিহাসিক দিনটিকে স্মরণ করে এবং আসল সত্যিটা সাধারণ মানুষের সামনে আনতে পশ্চিমবঙ্গ সরকার 20 জুন তারিখটিকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে স্মরণ করার সিদ্ধান্ত নিয়েছে।
1: পশ্চিমবঙ্গ মানেই সংস্কৃতির পীঠস্থান, এখানেই জন্ম নিয়েছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, রামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দ, মা সারদা দেবী সহ অসংখ্য মনীষী। সাহিত্য, সঙ্গীত, শিল্প এবং সমাজ চিন্তায় পশ্চিমবঙ্গ যুগে যুগে পথ দেখিয়েছে সমগ্র দেশকে। ঐতিহ্যকে সঙ্গে নিয়ে আধুনিকতার হাত ধরে আগামী প্রজন্মের জন্য নতুন উদ্যমে পথ চলা শুরু করেছে পশ্চিমবঙ্গ।
2: পশ্চিমবঙ্গ দিবস শুধুমাত্র একটি দিন নয়, এই দিনটি আমাদের শুধু গৌরবের ইতিহাস স্মরণ করায় না, ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার কথাও মনে করিয়ে দেয়। তাই এই 20 জুন তারিখটি আগামী দিনের জন্য নতুন অঙ্গীকার গ্রহণ করার দিন। আসুন আমরা স্মরণ করি আমাদের অতীত, উদযাপন করি আমাদের বর্তমান এবং একসঙ্গে গড়ে তুলি উন্নত, সমৃদ্ধ ও আত্মনির্ভর পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ দিবসের আন্তরিক শুভেচ্ছা। জয় হিন্দ, বন্দে মাতরম।
3: और अब बंगाल की सांस्कृतिक विरासत की एक संक्षिप्त झलक। समय खूब कम, তার মধ্যেই আমরা তুলে ধরার চেষ্টা করছি বাংলার সমৃদ্ধ সংস্কৃতির কিছু প্রতিফলন। শুরুতে অবশ্যই রবীন্দ্রসঙ্গীত পরিবেশনায় পশ্চিমবঙ্গ সংস্কার ভারতীর হুগলি জেলা শাখার শিল্পীরা। শুনতে হ্যায় রবীন্দ্রসঙ্গীত।

রবীন্দ্রসঙ্গীতের পরে নৃত্য। কোচবিহারের কোচ রাজবংশী সম্প্রদায়ের ঐতিহ্যবাহী লোকনৃত্য বৈরাতি। মাননীয় প্রধানমন্ত্রী জি কা স্বাগত করতে পেশ হ্যায় অতিথি বরণ বৈরাতি নৃত্য।

বিরাতির পরে আমরা চলে যাচ্ছি বাউল গানে। নিবিড় আত্মনিবেদন, সহজ আধ্যাত্মিকতা ও জীবনবোধে প্রকাশিত বাংলার বাউল গান, বাংলার বিভিন্ন জেলার বাউল শিল্পীরা একত্রিত হয়েছেন আজকের নিবেদনে। বঙ্গাল কা পারম্পরিক লোক সঙ্গীত, জিসমে হ্যায় আধ্যাত্ম।

নৃত্যে প্রাণময়তার এক অপূর্ব প্রতিফলন পুরুলিয়ার ছৌ নাচে। এই নৃত্যের আঙ্গিকে পরিবেশিত হবে মহিষাসুর মর্দিনী। মহিষাসুর কে উপর মা দুর্গা কি বিজয়, পুরুলিয়া ছৌ শৈলী মেয়ে।

উঠ বড় ভাই গইতি ছেট না রফাকু নেই গইতি ছেট না রফাকু নেই এ দাদা কাম করি আসিবা পলাই হো ভাই না ডিগ্রা দেখি খোলি দেবা না কাম করি আসিবা পলাই হো ভাই না ডিগ্রা দেখি খোলি দেবা না উড়াস আস আস সানো ভাই গইতি ছেটনা কান্দে পকাই গইতি ছেটনা কান্দে পকাই এ ভাই তোর কথাকে মানিবি মুহিরে সানোটা কাঙ্ক বার করু সুরুতা তোর কথাকে মানিবি মুহিরে সানোটা কাঙ্ক বার করু সুরুতা এইপরি দুই ভাই এইপরি দুই ভাই উঁচা ভূমি দেখি দেলে খোলাই উঁচা ভূমি দেখি দেলে খোলাই এ ভাই চারিপুড়া জায়গা দশ হই হো সুজন পুরী ঘরে রহিলা ধন চারিপুড়া জায়গা দশ হই হো সুজন পুরী ঘরে রহিলা ধন ধন থিলে বড় লোক মোর ভাই মানে ধন থিলে বড় লোক ধন থিলে হুয়ে বুদ্ধি বিবেক বুদ্ধি বিবেক সেই সংসারে বড় লোক হো ভাই না জগতরে নাম শুভে না সেই সংসারে বড় লোক

ঘরে খটিলি বেলার মুন্ডরে ধরে মুঠে মুখাইলি পিলা ছুয়া মোর গলার মালি গলা মালি লাগি মোর।

ঠিকঠাক করে তোসলে জমি সজনি বিহন বুনি বা মোর গোলামালি রে গোলামালি লাগে মোর চেহারা বদলি হোমর গোলামালি রে এ রসিয়া মোর গলা হার কহিল সত কমা ধমা কলি নিশ্চয় রানী দেবী ভাত খতখর সিনি জলদি রসিয়া খতখর সিনি জলদি রসিয়া খতখর সিনি জলদি রসিয়া ভূমি হেব রজবতী হবর কমিয়া হাতি মুই পিন্ধি ফুলর শাড়ি রসিয়া তুমি পিন্ধ ধুতি হোমর কমিয়া হাতি এ সজনী গো মাঘ মাসে ক্ষেত কাম কিছু নাই হেলা বসন্ত ঋতু যাইণ খরা আসি গলা চিৎকার করে তোসলে জমি সজনী বিহন বুণিবা মোর গোলামালি রে গোলামালি লাগি মোর চেহারা বদলি মোর গোলামালি রে এ রসিয়া কহিল সত কমা ধমা কলি নিশ্চয় রাঁধি দেবী ভাত খতখর সিনি জলদি রসিয়া হবর কমিয়া হাতি মুই পিন্ধি ফুলর শাড়ি রসিয়া হবর কমিয়া হাতি এ সজনী গো বিরি মুগ কুল তজি টনা জোড়া সিমি এই শুন এই এই সব করিথিলে সুন্দর দিশে জমি ঝিঙ্কি টাণি আনিথিলে সজনী সে সিনা ঘরণী মোর চতুরী মণি খরচ লাগি বিকি দেলে গণিবু টঙ্কে চারি অণি হবর চতুরী মণি এ রসিয়া জানিছি কেনতা কাম হেবা বলি সকালে কহুছি তমে যেনতা কয়ে মুই রসিয়া যেনতা মুই রসিয়া হোমর কমিয়া হাতি কবার বেলে পিঁধিব যে রসিয়া হোমর কমিয়া হাতি এ সজনী গো পেট পাই হলিয়া গতি দোকান পতর জীবন থিবা যাই কেতে লাগে হর বর নে ভজলে রামকৃষ্ণ সজনী মুক্তি নাই তার মোর চতুরী মণি পাণি পিইব ছাড়ি করি সজনী পয়সা নেব গণি হোমর চতুরী মণি এ রসিয়া হুয়ে ধান নিঞ্জা কোড়া ন করিলে ন আসে বিহন নিঞ্জা কোড়া ন করিলে ন আসে বিহন।

বিকাশমূলক প্রকল্পর কলে উদ্ঘাটনার শিলান্যাস। দেব দম্পতিকর মন্দির প্রবেশ সাগে শেষ হয়েছে সম্বলপুর প্রসিদ্ধ শীতল ষষ্ঠী যাত্রা আর আন্তর্জাতীয় যোগ দিবস পালন লাগি সারা দেশে সরলা প্রস্তুতি। আজির আঞ্চলিক খবর ইন শেষ হল, জুহার।

শ্রোতা বন্ধু আজি তো সময় হয়ে যাই তেবে আজির কার্যক্রম কু এইটি রখুছু। আজির কার্যক্রম প্রযোজনা ও পরিচালনা দায়িত্বরে থিলে দুর্গা মাঝি এবং উপস্থাপনারে মু থিলি নিহার পাড়া পটনায়ক। আজি পই তাহলে বিদায় দিয়ন্তু, রহুছু, নমস্কার।

এই ময়ূরভঞ্জ জেলার এক অনামধেয় জনজাতি অধ্যুষিত গ্রামর জীবনর যাত্রা আরম্ভ করে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ অলঙ্কৃত করা কৌশি এক চমৎকার নুহে। আপনার কঠিন পরিশ্রম, উৎসর্গীকৃত জনসেবা এবং দেশের সাংবিধানিক বিধি ব্যবস্থার আপনার ইয়ে পূর্ণ বিশ্বাস। আপনার সারা দেশের মহিলাঙ্কর পাই প্রেরণার এক মহান উৎস। আজির এই পবিত্র অবসরের মু আপনার দীর্ঘ নিরাময় জীবন কামনা করা সহিত মহাপ্রভু শ্রী জগন্নাথঙ্ক নিকটরে আপনার পাই সুখ ও শান্তি কামনা করুছি। যশস্বী প্রধানমন্ত্রী নিজে উপস্থিত রহি আপনার জন্মদিবসকে আহুরি গৌরবময় করেছেন। মু সমস্ত ওড়িশাবাসী তরফর মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজী সহৃদয় ধন্যবাদ জ্ঞাপন করুছি। মাননীয় প্রধানমন্ত্রী জি, আমার সরকার কি দো বর্ষ গাঁট উৎসব কে অবসর পর আপকি সদয় উপস্থিতি কে লিয়ে মে হৃদয় সে আপকো ধন্যবাদ দেতা হুঁ। সরকার কি শপথ গ্রহণ সমারোহ সে লেকর পেহলি বর্ষ গাঁট ওর আজ কে এ অবসর তক আপ 8 বার ওড়িশা পদারে হ্যাঁ। হর বার ওড়িশা কে লিয়ে আপ ঢের সারা প্যার ওর বিকাশ কা তোফা লেকর আয়ে হ্যাঁ। ওড়িশা কে লিয়ে আপকা ভরসা, আপকা প্যার, আপকা সহযোগ হমারে লিয়ে সবসে বড়ি পুঞ্জি হে। কুছ দিন পেহলে কেন্দ্র মে আপকে নেতৃত্ব মে কেন্দ্র সরকার নে সেবা সুশাসন ওর ভারত কে সুনহরে দিন কে 12 সাল পুরে কিয়ে হে। মুঝে কেহনে মে কোই সংকোচ নেই হে, বল্কি গর্ব কে সাথ কেহতা হুঁ কি পিছলে 12 সাল দেশ কে লিয়ে বেমিসাল রহা হে। 2014 কে বাদ আপনে যো যোজনায় বনায়ে হ্যাঁ উসকি বদলত দেশ কে হর বর্গ কে লিয়ে কুছ না কুছ নহীঁ বহুত কুছ ফায়দা হমকো মিলা হে। মে তো কেতা হুঁ কি দেয়ার ইজ এ লিটিল বিট অফ মোদি ইন এভরি ওয়ানস লাইফ। লোকো কে কল্যাণ কে লিয়ে আপকি প্রতিবদ্ধতা সে প্রেরণা লেকর হামারি সরকার নে পিছলে 2 সালোঁ সে এইসে কাম কর রহে হ্যাঁ কি আজ ইস দেয়ার ইজ নো টমোরো। বহুত কম দিনো মে হামারি সরকার নে বহুত সারি কল্যাণকারী যোজনা জৈসি মহিলাঁ কে লিয়ে সুভদ্রা যোজনা, মুখ্যমন্ত্রী কন্যা বিবাহ যোজনা, মুখ্যমন্ত্রী কন্যা সুমঙ্গল যোজনা, অন্নদাতা কে লিয়ে কৃষক সমৃদ্ধি যোজনা, স্কুল কে বচ্চো কে লিয়ে গোদাবরী মিশ্র আদর্শ প্রাথমিক বিদ্যালয় যোজনা, বুজুর্গ কে লিয়ে শ্রী জগন্নাথ দর্শন যোজনা, রাজ্যবাসী কে লিয়ে আয়ুষ্মান যোজনা লাগু কিয়ে হ্যাঁ। প্রধানমন্ত্রী জি, হাল হি মে আমারি সরকার রাজ্য মে কেজি সে লেকর পিজি তক শিক্ষা কো নিঃশুল্ক বনানে কে লিয়ে তৈ কিয়া হে। এইসে পদক্ষেপ লেনে মে ওড়িশা শায়দ দেশ মে পেহলা রাজ্য হে। আর্থিক ওর সামাজিক তোর পে পিছড়ে বর্গ কে লিয়ে কই দশক সে লম্বিত আরক্ষণ লাগু কি হে, যো কি সাধারণ শিক্ষা কে লেকর মেডিকাল টেকনিক্যাল শিক্ষা মে ভি ও লাগু হোগা। ওর এক মুহূর্তপূর্ণ দিশা মে হাম জোর দে রহে হ্যাঁ ওড়িশা মে উদ্যোগ কা বিকাশ। পিছলে সাল আপকে কর কমল সে উৎকর্ষ ওড়িশা মেক ইন ওড়িশা সম্মেলন সে শুরু হুয়া দুসরা শিল্প বিপ্লব অব চরম স্তর পর হে। ইয়ে সব কার্যক্রম 2036 তক সমৃদ্ধ ওড়িশা ওর 2047 তক বিকশিত ভারত বনানে মে যোগদান দেগা। মে এক তথ্য রাখনা চাহুঙ্গা, অব তক হম 3.11 লাখ করোড় রুপিয়া কে 152 প্রকল্প কা উদ্ঘাটন ও শিলান্যাস কিয়ে হ্যাঁ, জিসে 2,50,000 নিযুক্তি কা অবসর মিলা হে। সরকারি ক্ষেত্র মে ভি হম 84,000 সে জাদা নৌকরি ভি দিয়ে হ্যাঁ। হামারে 30 জিলো মে সে 29 জিলো মে উদ্যোগ স্থাপিত হো রহা হে। হামারা শিল্পায়ন অভিযান সম্পূর্ণ রূপ সে এক সমাবেশী ও প্রক্রিয়া হে। মুঝে পুরা ভরসা হে আগে চল কে ওড়িশা কে লোক রোজগার কে লিয়ে বাহার নহি যায়েঙ্গে, বল্কি দুসরে রাজ্যন সে লোক নকরি কে লিয়ে ও ওড়িশা আয়েঙ্গে। ওড়িশা কে মাইগ্রেশন নহি বল্কি রিভার্স মাইগ্রেশন অভি শুরু হো রহা হে। মাননীয় প্রধানমন্ত্রী জি, জব হামারে আলোচক পুছতে হ্যাঁ ডবল ইঞ্জিন সরকার সে ওড়িশা কু কিয়া মিলা হে, তো মে জবাব দেতা হুঁ কি 90,000 করোড় কি রেল পরিযোজনা, 40,000 করোড় কি সড়ক পরিযোজনা হামকো ইস ডবল ইঞ্জিন সরকার মে হি মিলা হে। আর উসমে উসকে সাথ সাথ হামকো এক বহুত বড়া পোর্ট মিলা হে বাহুডা পোর্ট, জিসমে সে 25,000 করোড় কো মিলা হে। উসমে সে ভি এক জাহাজ নির্মাণ